ভাষায় নবিয়া আশায় একলে গফান বাওয়ালে বিফতং ইমাম ওয়া খামগা বিনম একাফিরনি একুরিং খামগে নহি ফিহে এহনে কমগো এগ তেরেং গিনমি হুননি ফাসকুনে।

ইমাম মিহুন্ন মিস্তাকুং করে আদাবা তেরকং এম্মে বড় বয়কি ইয়াহুদি নাই আদি শরীক কুলা মিহুং খামগা হাম খশুয়ারুং খালেগ ফান দেখবাডা গন্নওয়ানু এ আদি ইমাম মিহুন্ন মিস্তাকুং করে রাহমাত তেরকং গে গতুং এম্মে গায় বয়কি তিমাম মেননি নাসারাইনে বুনি মিহুং খামগা হাম খশুয়ারুং খালেগ ফান দেখবাডা গন্নওয়ানু এ এই হাম খশুয়ারুং এওরেঙ্গে তেরেম ফাদিরি নাই আলুয়েরি রাহিবুম ওয়াকামট্টকে আদি হামা কাশওয়ারুম এওরেন্নি বোডাওয়ে নুগন্ন বয়হকম গাওয়েস ওয়াকামট্টকে।

আদি আল্লাহ শাই তিমাম্মিং গা থাঙ্গে হাক উগত তিমাম্মিং ঈমান ওয়ামবি আদি তিমাম্মিং ভেরি রসকলাঙ্গ সলেহ আলুঙ্গ তেরিয়া তিমাম্মিং বেদ্দেমং এদুম ভেরি নুয়ামবি কি বেগেং হিজে

এর টাকা আল্লাহ হালাল কুরব্বা ফাওয়া রঙ্গল খান থাকাই থাকেতে তেবা মিহুম হারাম নু কুরাশে আদি তেবা মিহুম হাদ্দু ফাহান আলা নু দাশে হামা কাশ্বরুম হাদ্দু ফাহান আলা দা মিহুম দেখে আল্লাহ লোভে ওডিগেন নুয়েতে

একমুল্লিবে খাতাকে তিবা মিহুনা হালাল কুরব্বা ফাবে এই তিবা মিহুনা শাই দাতুরিন নব্বে নুং খুরবে ইচ্ছেগে গতুগে আদি তিবা মিহুন ইহরাম বদগিন তিবিহা হিন্দকু এগ্গ মুশিকার কুরুন তিবা মিহুগে মচ্চা হারাম কুরব্বা ফাবে তিবা মিহুন আল্লাহ তাকওয়া বিরওয়াশে একলাঙ্গে একলাঙ্গে হযরত তিবা মিহুন মাহশর কুরব্বানে রসকলাঙ্গে

আলওয়াশে নুবাখান্তকে গিনাকাম তিবা আজায়ব খলিয়াস নুবাখান্তকাই রাঙ্গাল খান্তং হামা হামাবে গেন্নে নুয়ে এ বুদ্ধি গা হলুয়ে ফাহে তিয়াবা মিহুং আল্লাহ তাকওয়া বের ওয়াশে এই তিয়াবা মিহুং দিন্নবা নসিব লিমটকে

এবায় মিহঙ্গে কুরিং উলুনু বয়াকুয়েস হামা কশ্বরং এফদ সুয়াল কুরিয়ে দেং একাঙ্কম গে হকুম বয়াং কুরে বিহিন্দু একাঙ্কম খাফির বি বয়কম গা এউরেম বুয়ে।

সাইবা আয়, ওয়াসিলা আয়, হামি আয়, মিতাকেদি হরমাত্তেরি থাকেদি খামগা আল্লাহ লাদ্দা ফাইন ওয়ে এহেনে কামক খাফিরু মিহু আল্লাহ আমেদু দগতং হাদা উড়েতে আদি এগে তেরেন গিনা মিহুন নাকান নুইসনে।

বাবা লব্বা ফাওয়া ফুতশায় রসুলা আঙ্গবা গোতাবান তেবা মিহু অন্নাশে এউরেন না বুনেফিনম এউরেম বুনেতে থিমাম্মেঙ্গে খাব ফেং উলুনীতি থিমাম্মেন না ফেনুন গুই থিমাম্মেন না ফুদে ফাহে এউরেঙ্গে খাব ফেন্নি এভ্যেস এচ্ছেন্নু দন্না আদি তেদুমগু লিবিগেন্নুয়া ভয়কম গা ভী নমবে সেজে।

0: এওরেং হে কি বাস আদা কুরাং ওই গোতুগা আদা কুরমা গ্যা খাম বডি এগোতে নুয়াতা এওরেং গে হুয়ায় ফাহ হুয়া রাদু এগেং আথুয়ে দান খামা এওরেম বীরুয়েতি উং গ্যা খাম বডি বেস এগোতে ফাহে তিয়া ব্যামি হুঁ আল্লাহ তাকওয়া বিরুয়াশে আদি তিয়া ব্যামি হুঁ আডুয়াহাশে ফাসিকুই মি হুঁ না আল্লাহ থেদমাগেন নুদাক্কাওয়া নেতে
1: কীরিত গুরুয়ান গদিব তরজমায় মিয়াদ মিগেনস্তিনি সূরাতুল মায়দা হাইদ্দিহ আব্বান আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে সাতেক আব্বান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ।

0: 4149 kHz medium wave
1: 899 MHz FM band
2: قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخرب رواه الترمذي
3: মানাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিত কুরআনু মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
4: মি দিবে রাজ্যগড় দিবে রাজ্যগড় বারগডি হামিনেট কমিগেনেস তেনি মেদকে মেন্দুরু নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিদোয়া
5: আল্লাহু আকবার আল্লাহ

হাসাই নবিয়া আশাই একলে গফান বাওয়ালে বিফতং ঈমান ওয়া খমগা বিনমা একাফিরনি একুরিং খমগে নহিফি হে এহনে খমগো এগ তেরেং গিনমি হুননি ফাসকুন্নে।

টাকা আল্লাহ হালাল কুরব্বা ফাওয়া রঙ্গল খান থাকাই থাকেতে তেবা মিহুম হারাম নু কুরাশে আদি তেবা মিহুম হাদ্দু ফাহান আলা নু দাশে হামা কাশ্বরুম হাদ্দু ফাহান আলা দা মিহুম দেখে আল্লাহ লোভে ওড়গেন নুয়েতে।

যে মিসাকুন নে হামাকাশরম রা আয় জোয়া কুলমাই আলুকং কুরং হাদাফা হুন্ন বুধু থাকাই নসিব হরিগৈ বলং গেঙ্গুলে দুণ্ডি দণ্ডি থাকি শৈতনাগে আমল থগে তেরিম বা মুডুদার থাকিচ্ছে ফাহে তিয়াবামি হুম একান থাকা দুর্বে গন্নাশে এই তিয়াবামি হুম দিন্নবা নসিব লুমট্টকে

একমুল লিবে খাতকে তিবা মিহুন হালাল কুরব্বা ফাবে এই তিবা মিহুন শাই দাতুরিন নব্বে নুম খুরবে ইচ্ছেগে গতুগে আদি তিবা মিহুন ইহরাম বদগিন তিবিহা হিন্দকু এগম শিকার করুন তিবা মিহুন মচ্চ হারাম কুরব্বা ফাবে তিবা মিহুন আল্লাহ তাকওয়া বিরওয়াশ একলাঙ্গি একলাঙ্গ হযরত তিবা মিহুন মাহশর কুরব্বানে রসকলাঙ্গে

আলওয়াশ নুবাখান্তকে গিনাকাম তিবা আজায়ব খলিয়াস নুবাখান্তকাই রাঙ্গাল খান্তং হাম হামাবে গেন নুয়ে এ বুদ্ধি গা হলুয়ে ফাহে তিয়াবা মিহুম আল্লাহ তাকওয়া বের ওয়াশ এই তিয়াবা মিহুম দিন্নবা নসিব লিমটকায়।

সাইবা আয় ওয়াসিলা আয় হামি আয় মিতাকেদি হরমতেরি থাকেদি খামগা আল্লাহ লাভা ফাই নোয়ে এহেনে কমক খাফির মিহু আল্লাহ মেদু দৌতং হদা উড়েতে আদি এগে তেরেন গিনা মিহুন্নাকান নুইসনে।

বাবা লব্বা ফাওয়া ফুতশায় রসুলা আঙ্গবা গোতত্তবাওয়ান তেবা মিহু অন্নাশে এউরেন না বুনেফিনম এউরেম বুনেতে তিমাম্মেঙ্গে খাব ফেং উলুনীতি তিমাম্মেন না ফেনুনু গৈ তিমাম্মেন না ফুদে ফাহে এউরেঙ্গে খাব ফেননি এব্বেস এচ্ছেন্নু দন্না আদি তেদুমগু লিবিগেন্নুয়া ভয়কমগা ভী নমবে সেজে।

0: এওরেং হেকি বাস আদা কুরাং ওই গোতুগা আদা কুরমা গ্যা খাম বডি এগোতে নুয়াতা এওরেং গে হুয়ায় ফাহ হুয়া রাদু এগেং আথুয়ে দানে খামা এওরেম বীরুয়েতি উং গ্যা খাম বডি বেস এগোতে ফাহে তিয়া ব্যামি হুঁ আল্লাহ তাকওয়া বিরু আসে আদি তিয়া ব্যামি হুঁ আডু হাসে ফাসে কুই মি হুঁ না আল্লাহ থেদুমাগেন নুদাক্কাওয়া নেতে
1: কীরিত গুরুয়ান গদিব তরজমায় মিয়াদ মিগেনস্তিনি সূরাতুল মাঈদা হাইদ্দিহ আব্বন আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে সাতেক আব্বন আয়াতুগে নিয়েলা তরজমা বিদাল দেব্বা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ।

0: ଏବଳେ ଏବଳେ
1: আসসালামু আলাইকুম কোবা কুদিনে হুরিহা কুদিনগে হাল কিহিনে পাতন তো উম্মিদ কুরা মি হাফতা গেস তি হুরিহা কুদিনগে হাল রাঙ্গল ওয়ানি কমা হুরিহা কুদিন বেস ওয়াহ কাডু হাইচে মি হাফতা গেস ভিগো তে পালাম ওয়ানে নদো এমবে ফাউন নিমুনির কিহিনে তবি কুদিনে আ এমবে ফাউন নিমুনির ভিগো তে কি পাকারি উলুনি কাড়ু গাতা গুসকেন্দো গেরিয়া বিসনা দেনে গোতেন হউদাম বেগে হিঙ্গা বালে দেমবানি কিহিনে তো বালালামাদো

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমগুতুগা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিবডিগিং খান্ড আলুয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দৌলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমেয় লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আন্দিরকমুগে তেরিয় ইনসানিয়তু গরক ওয়েফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায় শামিলওয়া গুতুগে মতিং বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত ইসনালেন জেহে দরিং ম্যাম ফদ মিহুন্না খাবেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিংগে ছাবু কুতকুগে দরুগা হগ কি কং এচ্চিকন দন্ননি মদবাই আদুলু ইনসাফেন্নে লে হরুমা মিহুংগে মুদাতা নুহগুং কেউমা খিয়ানং অতি ইনতিহায় ফিতরিফা আংহেন দরিং দিরিতিব্বা ওয়ল্লা আংহেনুংগে হগুতক কি ওইং এচ্চেন্নু বঙ্গুরাই কি এবা মিহুংগে এম্মে গ্যাং একুয়েরিয়া জিনে কুরুমা ফাহিশ কান্তত্তকুং মুজতামাতং অতি গুগুমা লাফা দীলতিকমা ওয়াদ ওয়ফাতেরিউমা গেফুলং অন্ন মিহুন্ন ফেন্দিনুমা মিফদ মধু রীতি আদতকে মেনুইনাই মাবিগিমা কাবাগা এত সতেক বুধু বেহেটিফাহুরি দুনিয়া অতি ইসলাহী ইংগিলাবক বেনু বেফা তেদুয়েরি মুসলিহক এদি এদি শায়রুন্ন হকীমুন্ন রাহিবুংগে দুলুং নবীয়েগে খবরত অন্নমুন্দিয়া ইন্তিজার তক কুরেবুনু মাগিন দুস্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গিফানু নবী কামাগেন ফুনুবা ইসলাম দীন ইলান কুরেবি আলুগনমিংগে মান নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরি নিদায়কুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াবু এদেনামা কেলেগিফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানাগে দুনিয়াবি হায়া বাজ্জবেরি কুরমশা উখরাবি হায়াতুগে ফালাহা মগুদাক্কা নূরেগ্গে গতগাওয়েসমে আদি এ মাতিবেরি শরিয়াত কি ওয়াকি জামাআতক নুয়াত ওয়াকি কওমক নুয়াত ওয়াকি জিনসক বাওয়ালেবুনু শরিয়াতেন্নু এই এম্মেহা ইনসানুনশা জিন্নি নবস শরিয়াতে মাবিকেমওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দম্মরে মায়ং আল্লাহু ওয়াহী কুরাওয়াফাওয়া বাসফুরেকে মানায়গাবে এ মিস্তাকুন্নে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাং হাদরাতুং তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াদাকা হিত্তাকুগাওয়া বলিতাক শিফায়কা মুমিন তাকুন্না তেদুমাগাক্কা রহমাতে আতুয়েজিকাং কাঠাবারে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরিয়েং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াতু দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নুআশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানাগাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেম্মে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্ন নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে হিদায়াত।